শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 31 জুলাই শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। জাপানের কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন সেখানে উপর্যুপরি ভূমিকম্পে 34 জন নিহত হয়েছেন। এই সংখ্যার মধ্যে দুর্যোগ সম্পর্কিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে এমন তদন্তাধীন ব্যক্তিরাও অন্তর্ভুক্ত। উদ্ধারকারীরা সন্ধানের কাজ অব্যাহত রেখেছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কুমামোতো জেলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা জাপানের 0 থেকে 7 পর্যন্ত ভূকম্পন তীব্রতা পরিমাপকে 7 হিসেবে রেকর্ড করা হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি এই দুর্যোগের নাম দিয়েছে কুমামোতো ভূমিকম্প 2026। এজেন্সি জানিয়েছে মঙ্গলবারের শক্তিশালী কম্পনের পর থেকে বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত এই জেলা এবং এর আশপাশের এলাকায় মোট 270টি কম্পন রেকর্ড করা হয়েছে। এই সংখ্যার মধ্যে মঙ্গলবারের 7.1 মাত্রার ভূমিকম্পটি অন্তর্ভুক্ত নয়। এজেন্সির কর্মকর্তারা বলছেন ভূকম্পন সম্পর্কিত ক্রিয়াকলাপ বেশ উচ্চ পর্যায়ে রয়েছে। তারা জানান 4টি কম্পনের মাত্রা 5- এবং 14টির মাত্রা 4-এ পৌঁছেছে। এজেন্সি এই বলে সতর্ক করে দিয়েছে যে ভবিষ্যতে ভূমিকম্পের স্থান ও শক্তির উপর নির্ভর করে তীব্র কম্পন হতে পারে। কর্মকর্তারা বলছেন আগামী সপ্তাহখানেক জুড়ে, বিশেষ করে আগামী কয়েকদিনে, বড় ধরনের কম্পনের ঝুঁকি এখনও বেশি রয়েছে। ওদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট ও জল সরবরাহে বিঘ্ন এখনও অব্যাহত আছে। ইয়াৎসু শিরো শহরে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 6। সেখানে বহু মানুষ আজ ভোর থেকেই জলের ট্রাকের সামনে লাইন দিয়েছিলেন। 70-এর ঘরে বয়স এমন এক নারী জানান যে তিনি মুখ ধুতে বা স্নান করতে পারছেন না। তিনি আরও বলেন এই পরিস্থিতিতে বেশ অসুবিধাই হচ্ছে। 40-এর ঘরে বয়স এমন এক পুরুষ জানান পান করা, কাপড় কাচা ও দৈনন্দিন ব্যবহারের জন্য জল এখনও পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন যে তার কাছে পর্যাপ্ত খাবার দাবারও নেই। একজন বিশেষজ্ঞ বলেছেন মঙ্গলবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্পের পর সেখানকার একটি শপিং মলে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তার কারণ সম্ভবত ভবনটির ভেতরে জমে ওঠা দাহ্য গ্যাস থেকে সৃষ্ট চাপ। কাশিমা শহরের ইয়ন মল কুমামোতোতে এই বিস্ফোরণটি ঘটে। টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক মোগি তোশিও বলেছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ নির্ণয় করা সম্ভব নয়। তবে তিনি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন যে শপিং মলে প্রোপেনের মতো দাহ্য গ্যাস জমে গিয়ে তাতে আগুন লেগে থাকতে পারে। মোগি বলেন ঘরবাড়িতে কোনো ঘরে বিস্ফোরণ ঘটলে জানালা উড়ে গেলেও দেয়াল ভেঙে পড়ে না। শপিং মলটিতে জানালা খুব কম ছিল বলে উল্লেখ করে তিনি বলেন গ্যাসের চাপ হয়তো এতটাই বেড়ে গিয়েছিল যে সেই গ্যাস বেরিয়ে যাওয়ার সুযোগ কম থাকায় দেয়াল ধসে পড়েছে। অধ্যাপক উল্লেখ করেন যে ভবনটিতে প্রথম থেকে দ্বিতীয় তলা পর্যন্ত বিস্তৃত একটি বিশাল খোলা জায়গা ছিল। তিনি বলেন এরকম একটি প্রশস্ত জায়গায় বিপুল পরিমাণ গ্যাস জমা হয়ে উচ্চ চাপ সৃষ্টির সম্ভাবনা কম। তিনি বলেন পেছনের ঘরের মতো কোনো বদ্ধ জায়গায় গ্যাস লিক হয়ে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার দলের নির্বাহীদের জানিয়েছেন যে তিনি আগামী এপ্রিল থেকে 2 বছরের জন্য খাদ্যপণ্যের ওপর ভোক্তা কর কমিয়ে 1% করার পরিকল্পনা করছেন। এই পরিকল্পনায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের জন্য এমন সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে যা তাদের জন্য করের কার্যকর হার শূন্যে নামিয়ে আনবে। বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির বোর্ড সভায় তাকাইচি এই পরিকল্পনাটিকে সর্বোত্তম পদক্ষেপ বলে অভিহিত করেছেন। এটি এলডিপির কর ব্যবস্থা বিষয়ক গবেষণা কমিশনের সভাপতির একটি সাম্প্রতিক প্রস্তাবের উপর ভিত্তি করে তৈরি। তাকাইচি দলের নির্বাহীদেরকে আগস্টের গোড়ার দিকের মধ্যে দলের অভ্যন্তরে একটি ঐকমত্য গড়ে তোলার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। এলডিপি মতামতগুলোর সমন্বয় সাধনের জন্য প্রধানত তাদের কর প্যানেলে আলোচনা চালিয়ে যাবে। বুধবারের এক বৈঠকে প্রধানমন্ত্রী ও অন্যান্য দলের নেতারা কর ছাড়ের বিষয়ে কোনো মতৈক্যে পৌঁছতে পারেননি। এর পরিবর্তে তারা বিভিন্ন দলের অবস্থান তুলে ধরেন। জ্যেষ্ঠ কর্মকর্তারা সহ এলডিপির কিছু সদস্য এখনও কর কমানোর বিরোধিতা করছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবকে উল্লেখ করে জাপান সরকার তাদের চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস নামিয়ে এনেছে। ক্যাবিনেট দপ্তর বৃহস্পতিবার 2027 সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের জন্য তাদের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে। মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর মোট দেশজ উৎপাদন এখন প্রায় 0.9% হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি গত ডিসেম্বরে দেওয়া প্রায় 1.3% পূর্ববর্তী পূর্বাভাসের চেয়ে 0.4% কম। দপ্তরটি বলছে, অপরিশোধিত তেলের উচ্চমূল্য খাদ্য ও কাঁচামালের খরচ বাড়িয়ে দিচ্ছে এবং অর্থনীতির ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে। এনএইচকে জানতে পেরেছে যে জাপান সরকার দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ায় একটি বিরল মৃত্তিকা উত্তোলন প্রকল্পে 500 কোটি ইয়েন বা প্রায় 3.6 কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চলেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, জাপানের প্রধান বাণিজ্য প্রতিষ্ঠান টয়োটা সুশো এই প্রকল্পের জন্য একটি কোম্পানির নেতৃত্ব দেবে। সরকারের অধিভুক্ত জাপান অর্গানাইজেশন ফর মেটালস অ্যান্ড এনার্জি সিকিউরিটির মাধ্যমে বিনিয়োগটি করা হবে। নামিবিয়ার খনিগুলোতে ডিসপ্রোসিয়ামের বিশাল ভাণ্ডার রয়েছে যা শক্তিশালী চুম্বক তৈরির জন্য অপরিহার্য। সেখানে ইট্রিয়ামও রয়েছে যা স্মার্টফোনে ব্যবহৃত হয়। জাপান ও নামিবিয়ার সরকার ফেব্রুয়ারিতে এই বিরল মৃত্তিকা উত্তোলনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছিল। বৈদ্যুতিক যান, স্মার্টফোন এবং অন্যান্য যন্ত্র নির্মাতাদের জন্য এই ধরনের খনিজ অপরিহার্য। শীর্ষ উৎপাদক দেশ চীন তাদের রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করায় জাপান বিরল মৃত্তিকার সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার চেষ্টা করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।